0: तुम कुफा भी
1: फाल आते ना फाल आप कहाँ मने फने दीद क्यों है सती अधिक मास ना वन तंदरा ना जो फने फने ने दीजो के तेरी म्यान सुन वोगा माला गास दे तो जे मानन जो इफिड या तो का इफिड
2: Tena famoronana asa ne tsy hoe ny fanjakana andamorona ny asa fa ny secteur privé no atao izy motive anazy arovana izy a omena azy ny jiro a omena azy ny lalana atao le toerana entinareo zay le zavatra hita sy mandeha raha tany tonga avinareo ty Madagasikara fa misy tany malalaka tya de atao nahita fidrona rano a ny jiro a ny lalana eo an'izay secteur privé mandeha de mandeha le fifaninanana manana traikefa amin'io azoko be fa zay matahotra anao ainyio zany manangana iziny zany aiko zany
3: zaho zany kay nanahita vao niditra tato a de ny tsy fahatombambanana anareo ato amin'ny televiziona malagasy tokony hatsaraina izy ity tokony amboarina izy ity satria fantatro fa maiky iny izy ty tena may izy ty ary ianareo amin'ny serasera televiziona malagasy ny radio pirenena no tena antoko ny anakiray fampitana vaovao maka ny vahoaka fa tena misimisy hoa olona tena tsy mahalala akory na de ny akaiky aminy ary le commune satria lalana tena tsisy ny tatezana tapaka misy koa dolo izy de zay ny mahatonga hoe maniry toera maniry aloha mba tena ho atsaraina ary minonareo afa ho avy arolany a de zay ny mahatonga hoe ty televiziona malagasy ty ty nataoko voalolarana aloha mba hahafahany olona rehetra misitraka ny vaovao maheny ny teknôlôjia vaovaovao mitranga
0: Sotra tumbukula, sotra tumbukuvava.

0: क्लास तुम कुफाफ ही।
1: हमको मनु का नातुक वे अथो मार फेम सारा सारा जान दे रान ते मिला तो भेजा कर लेती हो ते मिसी सके में तो कठान जान ले रान बची चाले ले फाव ना ते वे अंधुआ बना रूफानी संभूला ना ली अच्छा बनी जो चिरे अंको आ रावर जो मिस पोतोरे रितु कुंबा पोतोरे जाम मजा का चिर मार मार मसापचा पना
2: raha namiko manokana zao a ny vahaolana hoe mety mifandraika amin'izay de hoe mety ny famoronana foto-javitsasany hoe mahakasika ny rano zao ohatra resaka barasy ny jiro ohatra ohatrohatra zany ay aha raha ohatra zao raha mahakasika ny jiro zao de zay tenenao zay mihitsy hoe mila atsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'ny le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika de eo amin'izay zao ny mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany evatra ny evavojanahary mihitsy koefa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nonae mila soloana ny teo any jirama mba efatra le efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro de le stasy tena efa enjany nefa ny vidinjiro tsy miena zany ny fanatsaran'ny kalitao ampiasainy zany mba tsaratsarany amin'ny mpanjifa
4: olompirenena a be dia be na afaka vaaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany de lasa ritra agnamo de manaraka zany financena angamba ny jirama financena bebe kokoa ie tena reny mihitsy ny ary ny important be amin'le resaka sécurité ohatra ny mody arivy anao de maizina be ny na hoe e resaka tuo zao zay mety tsaiko na hoe zay koa ny olana ny am'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana.
0: Sotra tomboko lahy, sotra tomboko vavy.